শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে বল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 28 মে বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের সংসদ একটি জাতীয় গোয়েন্দা ব্যুরো প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়ন করেছে। সরকারের গোয়েন্দা সক্ষমতা জোরদার করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। বুধবার উচ্চকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। বিলটিকে সমর্থনকারীদের মধ্যে রয়েছে লিবারাল ডেমোক্রেটিক ও জাপান ইনোভেশন পার্টির ক্ষমতাসীন জোট ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল, কোমেইতো, সানসেইতো, কনজারভেটিভ পার্টি অব জাপান এবং টিম মিরাই। কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান, জাপান কমিউনিস্ট পার্টি, রেইওয়া শিনসেনগুমি এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিপক্ষে ভোট দিয়েছে। আইনে বলা হয়েছে যে গোয়েন্দা ব্যুরোকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ব্যাপকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয় যে মন্ত্রিসভায় একটি জাতীয় গোয়েন্দা পরিষদ গঠন করা হয়েছে, যার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং এতে চিফ ক্যাবিনেট সেক্রেটারি ও পররাষ্ট্র মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা থাকবেন। বুধবার ভোটের আগে উচ্চকক্ষের বিতর্কের সময় কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির অনিকি মাকোতো বিলটির বিরোধিতা করেন। তিনি বলেন সরকারকে গোয়েন্দা সক্ষমতা প্রদান করা হলে তা সরকারের কর্তৃত্বকে আরও শক্তিশালী করে তুলবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই ক্ষমতার অপব্যবহার করা হলে জনগণের অধিকার অন্যায়ভাবে লঙ্ঘিত হতে পারে। তিনি বলেন গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ছাড়াই সরকারের ক্ষমতাকে শক্তিশালী করা এবং মানুষের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার অপ্রয়োজনীয় লঙ্ঘনের উদ্বেগ নিরসনে ব্যর্থতার কারণে বিলটি গুরুতরভাবে ত্রুটিপূর্ণ। ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলের উশিদা মায়ু বিলটিকে জাপানের গোয়েন্দা সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে তিনি বিলটি সমর্থন করেন বলে জানিয়েছেন। তিনি বলেন এমন এক সময় যখন জাপানের চারপাশের নিরাপত্তা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বহুমাত্রিক ও জটিল হয়ে উঠেছে, তখন দেশ ও জনগণকে রক্ষা করার জন্য যথাযথ তথ্যের ভিত্তিতে সঠিক নীতি বাস্তবায়ন করাই সর্বাগ্রে জরুরি। সরকার এই গ্রীষ্মের শুরুতেই ব্যুরোটি চালু করার পরিকল্পনা করছে। জাপানের পুলিশ চলতি মাসের শুরুতে তোচিগিতে সংঘটিত একটি প্রাণঘাতী ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেওয়ার সন্দেহে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তদন্তকারী সূত্রসমূহ বলেছে 40 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত ইতোমধ্যে জাপান ছেড়ে চীনে চলে গেছেন এবং সেখান থেকে অন্য কোথাও চলে যেতে পারেন। গত 14 মে তোচিগি জেলার কামিনোকাওয়া শহরে অনুপ্রবেশকারীরা একটি বাড়িতে ঢুকে পড়ে। এই ঘটনায় 69 বছর বয়সী এক নারী নিহত এবং তার 2 ছেলে আহত হন। ডাকাতি ও হত্যার সন্দেহে 16 বছর বয়সী 4 হাইস্কুল ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশ ইয়োকোহামা শহরের বাসিন্দা তাকেমায় কাইতো ও মিউউ নামের 20 ঘরে বয়সের এক দম্পতিকে গ্রেপ্তার করে। তারা সেই ছাত্রদের নির্দেশ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জব্দ করা স্মার্টফোনগুলো বিশ্লেষণ করার পর পুলিশ সন্দেহ করছে যে 40 বছর বয়সী সেই ব্যক্তি হয়তো দলের নেতা। অপরাধীদের সহযোগী হিসেবে কাজ করা ওই দম্পতিকে তিনি নির্দেশ দিয়েছিলেন। পুলিশ বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার পরিকল্পনা করছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের সেনাবাহিনীর বড় একটি ইউনিট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি টানার আলোচনা চলতে থাকা অবস্থায় লেবাননে অভিযান চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ভারত সফরকালে বলেছেন, একটি চুক্তির ভাষা নিয়ে মতামত বিনিময় অব্যাহত আছে। ইরানের সরকার সমর্থিত সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি মঙ্গলবার একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে, যা ইরানের একটি দাবি ছিল। এদিকে নেতানিয়াহু মঙ্গলবার লেবানন সম্পর্কে একটি সামাজিক যোগাযোগ

0: মাধ্যমের পোস্টে বলেছেন যে বিশাল ইসরায়েলি বাহিনী ভূখণ্ডের গভীরে অভিযান চালাচ্ছে, মুখ্য এলাকাগুলো দখল করছে এবং নিরাপত্তা বলয় শক্তিশালী করছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান সমর্থিত লেবাননের শিয়া ইসলামী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও সম্প্রসারণ করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান লেবানন সহ সব এলাকায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, তবে ইসরায়েলি সামরিক অভিযানের সম্প্রসারণ এই আলোচনার উপর সম্ভাব্য কোন ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েছে। জাপানের একটি কোম্পানি ইউক্রেনে আকাশ থেকে স্থল মাইন শনাক্ত করার উপযোগী একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে। এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হয় রুশ বাহিনীর পেতে রাখা স্থল মাইন অপসারণ করা যখন দেশে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিরাজ করছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা অনুমান করছে দেশের প্রায় 1,30,000 বর্গ কিলোমিটার ভূখণ্ডে স্থল মাইন, অবিস্ফোরিত গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরক রয়েছে। প্রোড্রোন নামের কোম্পানি ইউক্রেনের কয়েকটি কোম্পানির সাথে মিলে স্থল মাইন শনাক্তকারী ড্রোন তৈরিতে কাজ করছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংগঠন ইউনিডোর কাছ থেকে একটি অনুদান এটা পেয়েছে। কোম্পানি সোমবার রাজধানী কিয়েভে তাদের প্রথম পরীক্ষা চালায়। পরীক্ষা চালানোর সময় আগে থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা স্থল মাইন ব্যবহার করা হয়। কিছু মাইন মাটিতে রাখা ছিল এবং অন্যগুলো প্রায় 15 সেন্টিমিটার গভীরে পুঁতে রাখা হয়েছিল। এর কার্যকারিতা মূল্যায়নের জন্য মেটাল ডিটেক্টর যুক্ত একটি ড্রোন প্রায় 30 সেন্টিমিটারের মতো নিম্ন উচ্চতায় ওড়ানো হয়েছিল। কোম্পানির একজন কর্মকর্তা বলেছেন, স্থল মাইন মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করে। ওই কর্মকর্তা আরো বলেন, কোম্পানি আশা করছে যে তাদের প্রযুক্তি যুদ্ধকালীন সময়ে স্থল মাইন শনাক্ত করার একটি সমাধান এনে দিতে পারবে। ইউক্রেনে মাইন অপসারণে ড্রোনের ব্যবহার নিয়ে আগ্রহ বাড়ছে। চলতি মাসের শুরুতে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে এরকম অভিযানের জন্য বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
1: এনএইচ কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান।
0: আজ আসরের ১৩তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে নিজের ইচ্ছের কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এই আসরের প্রধান চরিত্র ভিয়েতনাম থেকে জাপানে আসা শিক্ষার্থী তাম কথা বলছে তার রোবট বাড়িওয়ালি হারুসান এবং চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে। হারুসান হাউস নামের যে বাড়িটিতে তারা সবাই বাস করে তার লিভিং রুমে এখন তারা রয়েছে।
0: চলুন তাহলে শোনা যাক ১৩তম পাঠের কথোপকথন।
2: শুনলেন
0: কথোপকথন,

0: এবার এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান তামকে জিজ্ঞেস করলেন,
2: নিহোন নি ওয়া নারেমাশিতা কা?
0: জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছেন?
1: তাম উত্তর দিল,
2: হাই।
0: হ্যাঁ।
1: এরপর হারুসান বললেন,
2: নিহোন দে দোন্না কোতো গা শিতাই দেসু কা?
0: জাপানে থাকাকালে আপনি কি করতে চান?
1: তাম বলল,
3: ইউকি গা মিতাই দেসু।
0: ইয়ে মানে তুষারপাত দেখতে চাই।
3: হোক্কাইদো নি ইকিতাই দেসু।
0: হোক্কাইদোতে যেতে চাই।
1: মিয়া বলল,
2: হোক্কাইদো ই নে।
0: হোক্কাইদো দারুণ।
1: তাম বলে চলল,
3: আতো তোমোদাচি নি আইতাই দেসু।
0: তাছাড়া আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই।
1: হারুসানের আবেগ শনাক্তকারী সেন্সর কিছু একটা ধরতে পেরেছে, আর এদিকে তামের গাল লাল টকটকে হয়ে উঠেছে।
2: ওয়া,
0: আরে।
1: মিয়ার চোখেও ধরা পড়ল তামের এই পরিবর্তন।
2: দাইজোবু?
0: শরীর ঠিক আছে তো?
2: কাও গা আকাইয়ো?
0: চেহারা দেখছি লাল হয়ে উঠেছে।
1: এ আবার কেমন বন্ধু তাই ভাবছি,
0: সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে, আমি তুষারপাত দেখতে চাই। এই বাক্যটিতে শিখে নিলে আপনি কি করতে চান তা জাপানিতে বলতে সক্ষম হবেন। এটির অর্থ এবার বলে দেয়া যাক।
4: ইউকি
0: মানে হল তুষার,
4: মিতাই দেস
0: অর্থ হচ্ছে আমি দেখতে চাই। আজকের পাঠের মূল পয়েন্ট হচ্ছে আপনি কি করতে চান তা বলতে পারা। এর জন্য জাপানি ক্রিয়াপদের মাস রূপ থেকে শেষাংশের মাস বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তাই।
1: আচ্ছা, তাহলে দেখা অর্থাৎ মিরু ক্রিয়াপদের মাস রূপ মিমাস থেকে তৈরি হবে মিতাই, ঠিক বললাম তো দিদি?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন হিরকসান। আর বাক্যের শেষ প্রান্তে দেশ জুড়ে দিলে বাক্যটি আরও মার্জিত শোনাবে। একই গঠনরীতির আরও দুটি বাক্য আজকের কথাবার্তায় রয়েছে। আমি হোক্কাইদো যেতে চাই,
4: হোক্কাইদো নি ইকিতাই দেসু,
0: এবং আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই,
4: তোমোদাচি নি আইতাই দেসু।
0: আজকের আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হল পার্টিকেলের ব্যবহার। সাধারণত কর্মপদ নির্দেশ করতে জাপানিতে ও পার্টিকেল ব্যবহার করা হয়, তবে কখনো কখনো এটির পরিবর্তে গা বসতে পারে যদি এর পরে তাই রূপযুক্ত ক্রিয়াপদ থাকে।
1: আচ্ছা, এজন্যই বুঝি তুষারপাত দেখব বা ইউকি ও মিমাস কথাটি তুষারপাত দেখতে চাই অর্থে হয়ে গেছে ইউকি গা মিতাই দেস।
0: একদম ঠিক ধরেছেন।
1: শ্রোতা বন্ধু, আসুন কথাটি নিজে নিজে চর্চা করা যাক।
4: মিতাই দেস, ইউকি গা মিতাই দেস।
0: এবারে জাপানে কিছু করতে চাওয়া বিষয়ে একটি নমুনা বাক্যালাপ।
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
5: রামেন গা তাবেতাই দেসু।
0: অর্থ বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
1: জাপানে আপনি কি করতে চান?
4: নিহন দে
0: মানে হলো জাপানে। কেউ কি করতে চায় তা জিজ্ঞেস করতে হলে ব্যবহার করুন প্রশ্নবোধক সর্বনাম
4: নানি,
0: যার অর্থ হল কি। আবার এই নানি শব্দটির পরিবর্তে বলতে পারেন
4: দোন্না কোতো,
0: মানে কি ধরনের জিনিস, ঠিক যেমনটি হারুসান তার সংলাপে বলেছেন।
4: শিতাই
0: শুনে বোঝাই যাচ্ছে যে একটা ক্রিয়ার তাই রূপ, আর সেই ক্রিয়া হচ্ছে
4: শিমাস
0: মানে করা।
5: রামেন গা তাবেতাই দেসু,
1: রামেন নুডলস খেতে চাই।
4: তাবেতাই
0: এটা হলো
4: তাবেমাস
0: অর্থাৎ খাওয়া ক্রিয়াপদের তাই রূপ।
1: ঠিক আছে শ্রোতা বন্ধু, এবার প্রশ্নের উত্তরটি শুনে শুনে বলুন।
4: নিহন দে নানি গা শিতাই দেসু কা? রামেন গা তাবেতাই দেসু।
0: এবার অন্য আর কি কি কাজ করতে চান তা বলা অনুশীলন করা যাক। ধরুন আপনি কিয়োতো নগরীতে অবস্থিত বিখ্যাত কিং কাকুজি মন্দির দেখতে যেতে চান। মন্দিরের নামের জাপানি উচ্চারণটি লক্ষ্য করুন,
4: কিং কাকুজি।
0: আমি যাচ্ছি বা যাব কথাটির জাপানি হচ্ছে
4: ইকিমাস,
0: আর আমি কিনকাগুচি যাচ্ছি কথাটি হবে
4: কিনকাগুচি নি ইকিমাস।
0: এবার এগুলোর ভিত্তিতে চেষ্টা করে দেখুন।
4: কিনকাগুচি নি ইকিতাই দেসু, কিনকাগুচি নি ইকিতাই দেসু।
0: এবারে আজকের বোনাস বাক্য, যেটি তামকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে মিয়া বলেছে, মনে আছে তো?
2: ডাইজোবু,
4: ডাইজোবু
0: মানে হচ্ছে সব ঠিক আছে তো, বা কোনো অসুবিধে নেই তো। কেউ শারীরিক বা মানসিকভাবে অসুবিধা বোধ করছে বলে মনে হলে তাকে এই কথাটি জিজ্ঞেস করতে পারেন।
1: বিভিন্ন লোকের কণ্ঠে এই কথাটি শুনুন,
6: ডাইজোবু,
7: ডাইজোবু।
0: আরো মার্জিত ভঙ্গিতে এটি হবে
4: ডাইজোবু দেসকা।
0: এ প্রশ্নটি কেউ আপনাকে করলে উত্তরে যদি বলতে চান যে আপনি ঠিক আছেন, তাহলে বলুন
4: ডাইজোবু দেস।
0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের কথোপকথন।
8: নিহন নি ওয়া নারেমাশিতা কা?
3: হাই।
8: নিহন দে দোন্না কোতো গা শিতাই দেসু কা?
3: এত্তো 雪が見たいです。北海道に行きたいです。
2: 北海道、いいね。
3: あと、友達に会いたいです。
8: おや？
2: 大丈夫？顔が赤いよ。
8: ハルさんの知恵袋。
1: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজকের সংলাপগুলো বলা হয়েছে হারুসান হাউজের লিভিং রুমে, তাই চলুন আজ জানার চেষ্টা করি জাপানের বাড়িঘর কেমন। দিদি, আপনি কি আমাদের বলবেন জাপানি বাড়িগুলোর অভ্যন্তরভাগ কেমন হয়ে থাকে?
0: দুই ধরনের রুম দেখতে পাওয়া যায়, জাপানি ধাঁচের রুম আর পশ্চিমা স্টাইলের রুম। পশ্চিমা ধাঁচের রুমের কাঠের মেঝে বা কার্পেট বিছানো মেঝে থাকে, আর এসব রুমে লোকজন প্রায়ই টেবিল চেয়ার ব্যবহার করেন। অন্যদিকে জাপানি ধাঁচের ঘরের মেঝেতে শনের তৈরি ঐতিহ্যবাহী তাতামি মাদুর বিছানো থাকে। তবে আজকাল লোকজনের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটে চলেছে, তাই পশ্চিমা ধাঁচের ঘর বেশি দেখতে পাওয়া যাচ্ছে।
1: তবে তাতামি থাকা জাপানি ধাঁচের ঘরে বসবাসের আনন্দটা নিশ্চয়ই অন্যরকম।
0: নিশ্চয়ই, জাপানে যে কোনো বাড়িতে প্রবেশপথেই জুতো খুলে তারপর ঘরে ঢুকতে হয়। আবার ঘরে ব্যবহারের যে চটি জুতো বা স্লিপার ব্যবহার করা হয়, তাও জাপানি ধাঁচের রুমে প্রবেশের সময় খুলে নিতে হয়। এর ফলে শনের তৈরি তাতামি মাদুরের সংস্পর্শে আপনি প্রাকৃতিক সুবাসের মাঝে আরাম করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
1: জানাবেন কিন্তু, আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
9: This is NHK World, Radio Japan, Tokyo.